0: নাটকখানে ঠিক উঠছে সময় ওঠো ঠিকই লাগো আপনা ওসলে সোনা তুই নানে ইসে মালুম না তো মানে শিক্ষা নিল নে খেলি ওখানে নিল তামাক কাছে ইনো তুই না হাটাও তুই না ও তুই না সঙ্গা তাকানে নোনা লেগানো ই লাগাও সঙ্গা তাই মা আপেকে যাও ইয়া ও হাউটি যাও গা মা আই তো কেউ লাগা মা গো সবতে মেউ তামে গো ইলি তাকে যাও গো তেমে আই তো কেউ লাগা মা ইমিন ইমিন হিচুং ও খালাও ইয়ুঙা suna su nega ma la la uyu ma suna su acto lo in tal su que si en ilo tu ina su ma no na liga no ta ma cuata tau tu bi me mata su gonna utti ne gonna gonna ne me ne ti suna su gonna me li li chi bi me mata ti si ti lo ngai kalo su ma pina su ga tu ina su ma ilo ga ga tu ina su ma ino hatik kan ju ya su ma takku ma tikiu ti ju ni ulo ju bunga
1: Maggie, Kisukakoka, Uverne, Kanuit Duva, Dauvani, Auparume, Biaxain, Ugo Opportunities, Ekanayaxai Lune, Takuya Dimana, Makukuno Atuina, Kikutuna Lune.
0: Kay Mangalima, Pina, you got say Ukuina, Sugumata, Takanumna Ligane, Sibulatingulo, you megama, Mayungulo, you megama, Makitikon, a pit, cutting a year on Nakurama. Ila imene isumalao yugalo tonga pala dikhalanne nokhanga kainalonga isumahalao yugalo tonga makippe menu khangkainalonga pa tamakwa galai kaba madegeni galai sakku kainalo imele ngalao yugalo tonga takkunga sibulektiuni pibitsata pigimbigakko pijumnane gani hanu ingine gani takkunga iligi wasulo yugama taku yupalo miwa nona leo nona ligan no linga yuri taku nalo ngole mega makipiku kati mandi yuri akiu ya pimema nona ilima ni taku naga sana to ma unali sibulek ti ni nona leo iruan ni suwa suwa ni makwala ka akiringi tui kay mga taku na miwa to sa miwa pina sugat sa ni ukoy na tuli at siging itok ni inuk ta tao giyalin ni tamak ko ilangan ni ukakala sumungalo ang medyong analaw tibuti ko to sa utik ko pina sugat ta ilong na ta katutilo ta kisiya ni ukat ta pina sugat inuk ta hagong na ito ang may king mong manak to ma tamang na nilero tigi kalaso ang medyo ko hawi manak to ma pile de atine pina so akta tini ino hakti sigun na to agotta pina so tiu to agotta tai kane pina so gunne isumalo bi hakta
1: te mata khair serving nak ta khara khasungung man ikkana yarluta kanok le man na ta khair sunne immini kamagit tiarnang me atoxima khattak tuk savutin kanu okhajui ga ga yak pitama tuma miksanot magi
0: akunikal dagala anielo yolo megama aniele tuado chuma takhini sitamani talli makasa ni takhini sitamani akus na dilgo january tik yak dilgo aniele milo megama montreal me ilale tahayolo negano ngitu galo kisiani ani hanga tuina lo nui sungo mema tan ipigitse ya hatni tini imini hauri yerla goti gisi mamme jaga kamatsia gaya hakne gane uwanne. Ta tamakua li pina sua gai hauta maaksi uti nona liu iloani uvang utu tigilunga anana utsunga aipa haksunga lo engota haksunga lo taga tamakua aipa gilu angeksi mahatta utitia tua gata sunani suguya linni kajusitien aktu sungum angini mili nakuk mitu intunga ai pagano nukhanga tite usung mena masugu mayakka ne pina suga ge mayakka ne loni kailu atau tuina sunga konna toge to agama konna toge yau to agama lo nukha sa aktu usugu nanga tamakko ne nga keima isimamo uhinne seumme ma atau siuhati gitsuni
1: Jemai Maggie unoktoyong ne kanaya simaga vitawani auparung me kisumite ma kanaya tak na rasuki gibi
0: Ali el tupoya logo ma ani riami aula